0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক প্রচার গুরুজ অনুচিন্তা নিবেদন করিছন্তি ভীমসেন দাস।

বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে আজাদ করব।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু ধুড়ুকি গীত, পরিবেশন করিছন্তি সদাশিব মহারণা।
5: ধা

শ্রোতা বন্ধু, প্রথমে ওড়িয়া চলচ্চিত্র গীতটি শুনিবা, তারপরে ঘোষণা করাইথিবা চলচ্চিত্র আপনার নিকটে উপস্থাপন করিব।

শ্রোতা বন্ধু, ভাবনার এক তরঙ্গর আউ এক তরঙ্গক আগে যাও যাও এবে সমাপন পর্যায়ে আমার কার্যক্রম, এবে শেষ গীত কার্যক্রমের হকিকত চলচ্চিত্রর শিল্পী অলকা ইয়াগ্নিক এবং কুমার সানু।

0: ছাত্রছাত্রীঙ্ মাগণা বস যাত্রা সুবিধা এবং বাণীশ্রী দিশা স্বীকৃতি ও সহায় ভি যোজনা মাধ্যমে শিক্ষা ক্ষেত্রর বিকাশ মধ্য করা যাইছি।
1: বিকাশর ধারা ওড়িশা সারা।
2: যুববাণী।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: স্বাগত জনাই আরম্ভ করুছু আজির আইনা কার্যক্রম।
1: আজির আইনা অগণারে মু আছি আপন মানক সাথী বিশ্বজিতা
0: এবং মু প্রত্যক্ষা।
1: বন্ধু, সময় স্রোতরে জীবনটা এক অড়ুয়া সুতার ক্ষীয়, আউ এই অড়ুয়া সুতার ক্ষীয়কু কেবে যে প্রেম রূপক কাউরি স্পর্শ করে যায় তাহা কেহি জানি পারন্তি নাহিঁ।
0: আউ থরে প্রেমরে পড়িগলে গড়ি উঠে কেতে যে অভিমান আউ কেতে উন্মাদনা, হেলে ভালো পাইবার সাধা পৃষ্ঠারে প্রতিশ্রুতির কবিতা লিখি সারিবা পরে যদি সেই কাগজ বৈশাখীর পবনরে উড়ি যায় তাহলে প্রতিশ্রুতি কোণ পানির গার হয়ে রয়েছে, দুই নিষ্পাপ হৃদয়ের আবেগ কোণ সেইটি তুটি যাব।
1: প্রেমর কষটি পথরে নিজের ভালো পাইবা প্রমাণিত করেছেন সোনু আউ রানী। সোনু রানীকে দেইতিবা প্রতিশ্রুতি রখিপারুছি না নাহিঁ? সেমানঙ্কর ভালো পাইবা সময়ের বালিঝড়ে আউ দোহলি যাবনি তো?
0: তেবে বন্ধু, ইয়ার মীমাংসা জাণিবা পাই আসন্তু শুনিবা নাটক কথা দেইথিলি তুমকু, যাহাকু রচনা এবং নির্দেশনা দেইছন্তি সোমনাথ করণ। নাটকটিকু পরিবেশন করিছন্তি সোমনাথ নাট্য সংস্থা নিয়ালির কলাকারমানে। নাটকর বিভিন্ন ভূমিকারে অছন্তি শরৎ দাস, সুরজ দাস, মামালি মহান্তি ও স্মৃতি রেখা মহাপাত্র।

শ্রোতা বন্ধু, যুব মনর প্রথম প্রেম, প্রথম স্বপ্ন ও প্রথম আকর্ষণর মধুর অনুভূতি নেই সজা যাইছি এই গীত। নায়কর হৃদয়ের অকুহা কথাকু সঙ্গীতর ভাষা দিয়েছি এই সুন্দর সৃষ্টি। আসন্ত শুণবা ওস লড়কি সে দিল আয়া।